তাহলে আপনি পিতা পিখোবে জিসকি ভক্তি সাগে রাখে উসতে চৌগন করে নিহাল অনক পাত মায়া কে হেত বিরকি ছায়া সো রঙ লাভে জো দিসে সো চালনহার বটাউ সো জো লাভে নেহ মন আর কে নাম কি প্রীত সুখদায়ী মিথ্যা তন তন কুটম সবায়া।